এয়া আর এফএম রেইনবো মিউজিকেলি ইয়র্স মগার ইষ্টানো তুমি আইকাতাত রেইনবো সানজ হি কারেবর বরোবর সবার যাওয়ান 22 মিনিটা যাতাত কাই খেণা ভিতর স যাওয়ান 30 মিনিটাচের 5 মিনিটাচেও রাষ্ট্রীয় খবর ফুডলে সুয়াতের তলাশ ইয়া ফিল্মা খাতির সোনা মোহাপাত্রা আর রবীন্দ্র উপাধ্যায় হাঁচো হো স্বর জিয়া যায় না।